0: अहिले भर्खरै श्रोताहरूले सुन्नुभयो मै खिलाडी तु अनाडी चलचित्रबाट यस गीतलाई अल्का याग्निक अनि कुमार सानुको युगल शर्मा शब्द थियो रानी मल्लिकको अनि सङ्गीत रहेको थियो अनु मल्लिकको
1: वीडियो लाइक करने के पैसे मिलेंगे सो इजी
2: अनजान लिंक्स पर क्लिक मत कीजिए आरबीआई कहता है
3: जानकार बनिए सतर्क रहिए
0: श्रोताबाको केही क्षणमै सम्म प्रसारण गरी सुनिरहेछौ आकाशवाणी कोलकाता केन्द्रको बंगला समाचार त्यसको लगतैपछि सुन्नुहुनेछ यस केन्द्रबाट आकाशवाणीको समाचार नेपालीमा
4: आकाशवाणी खबर पढ़ सुदीप बसु এখনকার বিশেষ বিশেষ খবর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোপণ্যের পরিমিত ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি আজ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026 অংশ নেবেন অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ নবান্নে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে 3 জন শার্প শুটার গ্রেপ্তার পশ্চিম এশিয়া সংঘাত রোধে শান্তি চুক্তির ইরানের সর্বশেষ প্রস্তাব খারিজ করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে আসছি বিস্তারিত খবরে পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে উদ্ভূত বিশ্বব্যাপী জ্বালানি সংকট ভারত অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন তিনি বলেন কেন্দ্রীয় সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে তবে বর্তমান সময়ে জ্বালানির নিয়ন্ত্রিত ও পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরি বলে তিনি দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্যগুলি শুধুমাত্র প্রয়োজনীয় বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করা উচিত
5: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं

0: हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
1: सोना কেনার ব্যাপারেও দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন শ্রী মোদি।
0: एक जमाना था जब संकट आता था तो लोग देश हित में सोना दान दे देते थे। आज दान की जरूरत नहीं है, लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे।
1: প্রধানমন্ত্রী আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026 অংশ নেবেন। শ্রী মোদি ভগবান সোমনাথের আরাধনা সহ কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করবেন, পরে একটি জনসভাতেও ভাষণ দেবেন তিনি। এই উপলক্ষে একটি রোড শোরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করছেন।
2: শনিবার শপথ গ্রহণের পর
1: মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে গাঢ় ভনা দেওয়া হবে। একটি প্রতিবেদন।
2: শনিবার শপথ গ্রহণের পর এবার প্রশাসনিক কাজকর্মে হাত দিতে চলেছে রাজ্যের নতুন সরকার। আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে 14 তলার ক্যাবিনেট রুমে বসবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। ওই বৈঠকে শপথ নেওয়া আরও 5 জন মন্ত্রীর দপ্তর বণ্টনও হতে পারে, সেই সঙ্গে অন্যান্য দপ্তরের মন্ত্রীদেরও নাম ঘোষণা করা হতে পারে। প্রথম বৈঠকেই বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলিকে অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্প, রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের কার্যকর করা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সারাদিন বিভিন্ন দপ্তরের সচিব, জেলা শাসক এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজের গতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হতে পারে। নবনির্বাচিত বিধায়কদেরও ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় 3 জনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। এরা সকলেই শার্প শুটার বলে জানা গেছে। গতকালই তাদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। ভবানী ভবনে দফায় দফায় চলছে জেরা। কে বা কারা তাদের এই খুনের সুপারিশ দিয়েছিল তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে বলেও সূত্রের খবর। উল্লেখ্য, চন্দ্রনাথ খুনের পেছনে ভিন রাজ্যের আততায়ীদের যোগাযোগের বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। গতকালই সিআইডি এবং এসটিএফ আততায়ীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায়। জানা গিয়েছিল বালি টোল প্লাজায় ইউপিআই পেমেন্টের মাধ্যমে টোল দেওয়া হয়। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই খোঁজ খবর শুরু করেন তদন্তকারীরা। আগেই জানানো হয়েছে গত 6 মে মধুমগ্রামে রাস্তায় গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিধানসভা দলের নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার পর শ্রী শর্মা জোটের নেতাদের উপস্থিতিতে লোকভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান তিনি। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা আগামীকাল শপথ বাক্য পাঠ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি খানাপাড়ার ভেটেরিনারি কলেজ খেলার মাঠে আয়োজিত হবে। নবনির্বাচিত তামিলনাড়ু বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হচ্ছে। অস্থায়ী অধ্যক্ষ এম ভি কারুপাইয়া নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন। সকল সদস্যের শপথ গ্রহণের পর আজ বা আগামীকাল কক্ষের অধ্যক্ষ নির্বাচিত হবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে জার্মানিতে নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তির প্রতিরোধ সংক্রান্ত আলোচনা এই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। বার্লিনে একটি আলোচনায় নেচায়েভ বলেন, ইউরোপে পারমাণবিক হুমকির যে কোনো ঘটনা রাশিয়াকে তার পারমাণবিক শক্তি ব্যবহার নিয়ে ভাবতে বাধ্য করবে। পশ্চিম এশিয়ায় মার্কিন ইরান সংঘর্ষে শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনোভাবেই তারা সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল ইরান পশ্চিম এশিয়ায় সংঘাতের অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছিল। ইরানের সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের মূল লক্ষ্য হল সংঘাতের অবসান ঘটানো এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতরাতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। দুই নেতা চলতি সংঘর্ষ বিরতি আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর আমন্ত্রণে আগামী 13-15 মে সেদেশ সফর করবেন। প্রায় 9 বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি প্রথম চীন সফর। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী অবরোধ, বিশ্বব্যাপী জ্বালানি সংকট সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের প্রযুক্তিবিদ এবং যুবদের জাতীয় প্রযুক্তি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, প্রযুক্তির উন্নয়নের দ্বারা দেশের অগ্রগতিতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় প্রযুক্তি দিবসে দেশের বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং গবেষকদের একনিষ্ঠতা ও উদ্ভাবনী শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। এক সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি দেশের কৌশলগত সক্ষমতা বৃদ্ধি এবং অগ্রগতির নেপথ্যে থাকা কারিগরদের নিরলস প্রচেষ্টাকে কুর্ণিশ জানান। 1998 সালের এই দিনেই পোখরানে সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। ইরানের কারাবন্দী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার প্রয়োজনে জামিনে তার কারাদণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে খবর। 54 বছর বয়সী মানবাধিকার কর্মী গত 2 সপ্তাহ আগে কারাগারে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাট এবং রাজস্থানের কিছু অংশে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আগামী 3-4 দিন একই পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরাখণ্ডে প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে চারধাম যাত্রা তীর্থযাত্রী ও পর্যটকদের সতর্ক থাকতে এবং নিরাপদে ভ্রমণ করার পরামর্শ দিয়েছে উত্তরাখণ্ডের রাজ্য প্রশাসন। IPL ক্রিকেটে হিমাচল প্রদেশের HPCS স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোপণ্যের পরিমিত ব্যবহারের আহ্বান জানিয়েছেন। অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ নবান্নে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। খবর এখনকার মতো শেষ হলো।
3: नमस्कार यो आकाशवाणी खरसाङ हो। प्रादेशिक समाचार सबिना गिरीबाट सुन्नुहोस्। प्रथममा प्रमुख समाचार। प्रधानमन्त्री नरेन्द्र मोदी आज ज्योतिर्लिङ्गहरूमध्ये पहिलो सोमनाथ महादेव मन्दिरको पुननिर्माणको अवसरमा सोमनाथ अमृत पर्व 2026 भाग लिनुहुनेछ। पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले आज राज्य सचिवालय नवन्नामा मन्त्री परिषदको बैठकको अध्यक्षता गर्नुहुनेछ। पश्चिम बंगालमा कांग्रेस र वामपन्थी दलहरूले भारतीय जनता पार्टी विरूद्ध संयुक्त विपक्षी मोर्चा गठन गर्ने ममता ब्यानर्जीको प्रस्तावलाई अस्वीकार गरेको छ। कांग्रेस नेता अधीर रञ्जन चौधरीले तृणमूल कांग्रेस र ममता ब्यानर्जीमाथि कडा आक्रमण गर्नुहुँदै ममता ब्यानर्जीले आफ्नो कार्यकालमा बंगालमा भएका सबै हिंसाको परिणाम भोग्नुपर्ने बताउनु भएको छ। अनि सेपरेट स्टेट कोअर्डिनेशन कमिटी र गोर्खा युथ एक्टिभिस्ट नेटवर्कले नवनिर्वाचित विधायकहरूलाई बधाई दिँदै उनीहरूलाई जनमुद्दा नबिर्सिने सुझाव दिएका छन्। प्रधानमन्त्री नरेन्द्र मोदी आज ज्योतिर्लिङ्गहरूमध्ये पहिलो सोमनाथ महादेव मन्दिरको पुननिर्माणको अवसरमा सोमनाथ अमृत पर्व 2026 भाग लिनुहुनेछ। उहाँले भगवान सोमनाथलाई प्रार्थना गर्नुहुनेछ र कुम्भ अभिषेक अनुष्ठान गर्नुहुनेछ। त्यसपछि उहाँले सार्वजनिक सभालाई सम्बोधन गर्नुहुनेछ। यस अवसरमा प्रधानमन्त्रीले रोड शो पनि आयोजना गरिएको छ।

0: यही प्রার্থনা है।
1: আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ অমৃত পর্ব উপলক্ষে বিশেষ স্মারক টিকিট ও 75 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেন। সরকার আজ জানিয়েছে দেশে পেট্রোলিয়াম জাত পণ্যের কোন রকম ঘাটতি নেই। ভারতের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর পঞ্চম বৈঠকে কথা জানানো হয়েছে। বৈঠকে আমেরিকা ইরান সংঘাতের বর্তমান পরিস্থিতি এবং তার প্রভাব যাতে দেশের মানুষের ওপর ন্যূনতম হয় সেই বিষয়ে আলোচনা হয়। এই সংঘাত শুরুর পর 70 দিনেরও বেশি অতিক্রান্ত হলেও ভারত সেই সমস্ত অল্প সংখ্যক দেশের মধ্যে রয়েছে যেখানে এ পর্যন্ত পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়নি। বৈঠকে আরও জানানো হয়েছে দেশে এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার ভান্ডার রয়েছে $703 বিলিয়ন। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তৈল শোধনকারী এবং চতুর্থ বৃহত্তম পেট্রোজাত পণ্য রপ্তানিকারক দেশ। দেশে এই মুহূর্তে অত্যাবশ্যক পণ্য যথেষ্ট পরিমাণে রয়েছে এবং বর্তমান সমস্যা আরও দীর্ঘায়িত হলে দেশের মজুদ ভান্ডার যথাযথ রাখার চেষ্টা চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তৃণমূল স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন যাতে যথাযথভাবে পালিত হয় তার জন্য আধিকারিকদের পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। আগে জানানো হয়েছে প্রধানমন্ত্রী দেশের মানুষকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানো, মেট্রো এবং সরকারি পরিবহন ব্যবস্থার ব্যবহারের আবেদন জানিয়েছেন। অনাবশ্যক বিদেশ ভ্রমণ না করে দেশের মধ্যে বিভিন্ন স্থানে ঘোরার উপর জোর দেন তিনি এবং খুব প্রয়োজন না হলে 1 বছর সোনা ক্রয় করতেও নিষেধ করেন প্রধানমন্ত্রী। কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার 50% কমানো, প্রাকৃতিক উপায়ে চাষ করে মাটির স্বাস্থ্য রক্ষার প্রতি যত্নশীল হওয়ার, আমদানি নির্ভরতা কমানো এবং সেচে সৌরবিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্ত্রক এবং রাজ্যগুলিকে জ্বালানির যথাযথ ব্যবহারের জন্য বিভিন্ন পদক্ষেপ, জনসচেতনতা এবং পেট্রোজাত পণ্যের দায়িত্বশীল ব্যবহারের উপরেও জোর দিয়েছেন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, অশ্বিনী বৈষ্ণব, হরদীপ সিং পুরী, কিরেন রিজিজু, কে রামমোহন নাইডু, সর্বানন্দ সোনোয়াল এবং ডক্টর জিতেন্দ্র সিং। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তার নেতৃত্বে আজ নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়।
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
1: শ্রী অধিকারী আরো জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এই রাজ্যকে আজই যুক্ত করা হলো। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আজই কার্যকর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি আরো বলেন, রাজ্য পুলিশ সার্ভিস, আইএএস, আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। এছাড়া নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 5 মন্ত্রীর আজ দপ্তর বণ্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দপ্তর, ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন বিষয়ক, অশোক কীর্তনিয়া খাদ্য, অগ্নিমিত্রা পল নারী ও শিশু কল্যাণ এবং নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন। মুখ্য সচিব দুষ্মন্ত তাঁড়িয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের উপস্থিতিতে ওই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলিও আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার জন্য সম্মতি দিয়েছে। মন্ত্রকের সচিব ও আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে এ নিয়ে এক বৈঠক করেন, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দলের তরফে আজ শীর্ষ আদালতে দাবি করা হয়, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এ 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে এর প্রভাব পড়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন,

0: প্রতি অর্থবর্ষে 125 দিনের কাজ সুনিশ্চিত হবে। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানের সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশের প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানান। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ইসিবি কেন্দ্রীয় ব্যাংক দুটির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাসেলে অনুষ্ঠিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বৈঠকের মাঝে আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা এবং ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন। ধর্মশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস এর মুখোমুখি হয়েছে। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। 10 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে পাঞ্জাব লীগ তালিকায় চতুর্থ এবং 11 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে দিল্লি অষ্টম স্থানে রয়েছে। এএফসি অনূর্ধ্ব-17 মহিলা এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ভারতের অনূর্ধ্ব-17 মহিলা দল আজ চীনের সুঝৌ স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আয়োজক দেশ চীনের কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। এই ম্যাচে হারের ফলে ফিফা অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপে ভারতের খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা এবং অটল ভক্তির প্রতীক। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে আজ পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
1: समय यसबेला बेलुकीको 7:45 भइरहेछ। एफएम 103.5 मेगाहर्जमा हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौँ र अब यहाँहरू समक्ष राखिरहेछौँ भुटानी गीत।